সন্ধ্যা, আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি সাদিকুর রহমান। শ্রোতা বন্ধু, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমাদের অনুষ্ঠান বাঙালিত্ব নিয়ে। আমরা সবাই জানি যে বাংলা যাদের মাতৃভাষা তারাই বাঙালি। বাংলাদেশের বেশিরভাগ লোক বাঙালি, তবে সবাই না। আবার ভারতের পশ্চিমবাংলারও বেশিরভাগ অধিবাসী বাঙালি। তাছাড়া বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে এখন পৃথিবীর নানান দেশে। এই বাঙালিদের যে সমষ্টিগত বৈশিষ্ট্য বাঙালিত্ব, সেটার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পৃথিবীর নানান দেশে এক আলোচনা।

0: করে। আমরা দৃষ্টিপাত অস্ট্রেলিয়া ও বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার কাছে কৃতজ্ঞ এই অনুষ্ঠান প্রচার করার অনুমতি দেওয়ার জন্য। আসুন শ্রোতা বন্ধু, আজ শুরু করছি অধ্যাপক আনিসুজ্জামানের বক্তব্য দিয়ে। ওই আলোচনা সভায় বক্তা পরিচয় করিয়ে দিয়েছিলেন ওবায়দুল হক এবং শুরুতে তারই কণ্ঠ আপনারা শুনতে পাবেন।
1: দৃষ্টিপাত অস্ট্রেলিয়া এবং বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত বাঙালিত্ব অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রভাত। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন প্রসিদ্ধ যশা স্বক্ষেত্রে স্বনামধন্য পণ্ডিত ব্যক্তিত্ব, অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক দীপেশ চক্রবর্তী। এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আর এত ছোট পরিসরে এদের যথাযথভাবে পরিচয় দেওয়া সম্ভব নয় এবং বোধ করি সঙ্গতও না। তবু এই ধরনের অনুষ্ঠানের প্রথা হিসেবে আমি শুরুতে এদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম 1937 সালে। প্রথমে কলকাতা ও দেশ বিভাগের পরে বাংলাদেশে পড়াশোনা করেন। 1952 সালের জানুয়ারিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যখন গঠিত হয়, সেই 21 ফেব্রুয়ারির আন্দোলনের আগেই রাষ্ট্রভাষা আন্দোলনের উপর যে প্রথম পুস্তিকাটি বের হয় বাংলাদেশে, রাষ্ট্রভাষা কি এবং কেন, এটি তিনি রচনা করেন মাত্র 15 বছর বয়সে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1956 সালে বাংলায় বিএ, 1957 সালে এমএ এবং 1962 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1964-65 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করেন। 1974-75 সালে কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলো হিসেবে অধ্যাপক আনিসুজ্জামান লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে গবেষণা করেন। 1978-83 সাল পর্যন্ত জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করেন। সুদীর্ঘ শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও 1969-85 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়া তিনি মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, প্যারিস বিশ্ববিদ্যালয় ও নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতেও ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি তার সৃষ্টি ও গবেষণা কর্মের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার, এটি তিনি পেয়েছিলেন গবেষণায় তার অবদানের জন্য 1970 সালে, শিক্ষায় 1983 সালে 21শে পদক, 1993 সালে আনন্দ পুরস্কার। এছাড়াও তিনি 2005 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রি লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য, আমার 71, মুক্তিযুদ্ধ এবং তারপর, ক্রিয়েটিভিটি, আইডেন্টিটি অ্যান্ড রিয়ালিটি, কালচারাল প্লুরালিজম, আইডেন্টিটি, রিলিজিয়ন অ্যান্ড রিসেন্ট হিস্ট্রি। তিনি শিল্পকলা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা যামিনী এবং বাংলা মাসিক পত্রিকা কালীয় কলমের সম্পাদক মণ্ডলীর সভাপতি। এছাড়াও তিনি নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। অধ্যাপক আনিসুজ্জামান 2003 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে তিনি সেখানেই প্রফেসর ইমেরিটাস হিসেবে কর্মরত রয়েছেন। আমি এখন অনুরোধ জানাবো অধ্যাপক আনিসুজ্জামানকে আজকের প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখার জন্য।
2: অধ্যাপক দীপেশ চক্রবর্তী এবং সমবেত সুধীরেন্দ্র, আপনাদের সঙ্গে আজকে মিলিত হওয়ার সুযোগ লাভ করার জন্য আমি বাংলা একাডেমি অস্ট্রেলিয়া এবং ক্যানবেরার দৃষ্টিপাতের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি খুব ব্যাপক, এই অল্প সময় বোধ হয় এই বিষয়ের প্রতি সুবিচার করা যাবে না। আমি প্রথমে ভাবতে চাই যে এই বাঙালি পরিচয়টা কখন থেকে আমরা লাভ করছি। 15 শতাব্দীতে বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি ছিল শাহী বাঙাল বা শাহী বাঙালিয়ানা, বাঙালি বা বাঙালিদের সুলতান হিসেবে। তিনজন এর কথা আমরা জানি যারা ইতিহাসে নিজেদের নামের সঙ্গে বাঙালি শব্দটি যোগ করেছিল। এর মধ্যে প্রথম হচ্ছেন শেখ নূর কুতুবে আলম, তিনি 15 শতাব্দীর বাংলার শ্রেষ্ঠ আলেম বলে পরিচিত ছিলেন এবং রাজা গণেশকে সিংহাসন থেকে উচ্ছেদ করার ব্যাপারে তিনি ভূমিকা পালন করেছিলেন।

0: নিশ্চয়ই বহিরাগত ছিলেন, কিন্তু সাধারণে তার পরিচয় ছিল শেখ নূর বাঙালি বলে। এটি পঞ্চদশ শতাব্দীর ব্যাপার, তাই খুব উল্লেখযোগ্য ব্যাপার। আঠেরো শতকে দিল্লির সম্রাট মাহমুদ শাহ দরবারে একজন বাঙালি সঙ্গীতজ্ঞ ছিলেন, তিনি পরিচিত ছিলেন লালা বাঙালি বলে। উনিশ শতকে যেটাকে বহাবি আন্দোলন বলা হয়, তরিকায়ে মুহাম্মদী আন্দোলন, তার প্রবর্তক সৈয়দ আহমদ বেরেলভির একজন খলিফা ছিলেন ফেনীর ইনামউদ্দিন বাঙালি, তিনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলে এই আন্দোলনের কাজ করেছিলেন এবং ইংরেজ বিরোধী সংগ্রামে স্বেচ্ছাসেবক সংগ্রহ করেছিলেন। তাই আমরা দেখছি যে কিছু কিছু মানুষ তারা বাঙালি শব্দটি নিজের নামের সঙ্গে যুক্ত করেছে, নিশ্চয়ই এক ধরনের গৌরব বোধ থেকে। এই গৌরব কিসে, এটি এখনো খুঁজে বার করতে হবে আমাদের। যদি আমরা বাঙালির সৃষ্টিশীলতার দিকে তাকাই, তাহলে আমাদের মনে হবে যে বাঙালির শ্রেষ্ঠ কীর্তি তার সাহিত্য সঙ্গীতে, কিছুটা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলায়, অনেকখানি ধর্ম আধ্যাত্মিকতায়। তুলনামূলকভাবে গাণিতিক বা বৈজ্ঞানিক ক্ষেত্রে বাঙালির অবদান কম। আমরা কতগুলো বিশিষ্ট অবদানের কথা বলতে পারি, যেমন সাহিত্য সঙ্গীতের কথা পরে বলব, কিন্তু এই যে পোড়া মাটির ফলকের ব্যবহার, এটি আমাদের স্থাপত্যে একেবারে নিজস্ব অবদান। পাহাড়পুরের মন্দির গায়ে আমরা যে পোড়া মাটির ফলকের সারি পাই, সেটি তখনকার জীবনযাত্রার একটা পরিচয় বহন করেছে। বাংলার চালা ঘর, এটি আমাদের স্থাপত্যের একটা বিশেষ রূপ তৈরি করেছে। এবং আমরা জানি যে পাহাড়পুরের মন্দিরের স্থাপত্য যেরকম বাংলার বাইরে প্রভাব বিস্তার করেছিল, এই চালার স্থাপত্য উত্তর ভারতেও করছিল। এইরকম কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিশেষ অবদানের কথা ভাবা যায়। আমি বলছি যে বিজ্ঞান বা গণিতে বাঙালির অবদান তেমন নেই। একটি ক্ষেত্রে প্রায়োগিক বিজ্ঞানের একটি ক্ষেত্রে কিছু অবদান ছিল, সেটা হচ্ছে হস্ত আয়ুর্বেদ বলা হয়, হস্তির চিকিৎসা। এককালে বাংলাদেশে প্রচুর হাতি পাওয়া যেত এবং তার চিকিৎসা শাস্ত্র এখানেই বিশেষভাবে বিকশিত হয়েছিল। কিন্তু সব মিলিয়ে মনে হয় যে বাঙালির জোরটা তার ধর্ম আধ্যাত্মিকতার দিকে এবং আরো বেশি করে সাহিত্য সঙ্গীতে। বাংলাদেশ পৃথিবীকে তিনটি ধর্ম দিয়েছে যা বলা যেতে পারে। প্রথম যুগে মরমী বৌদ্ধ ধর্ম, নিশ্চিত বুদ্ধিজম যাকে আমরা বলি, তারপরে চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, এবং আরো পরে ব্রাহ্ম ধর্ম। কিন্তু সাহিত্য সঙ্গীতের ব্যাপারটা মনে হয় যে বাঙালির পরিচয়ের একদম মর্মমূলে গেঁথে রয়েছে। আমরা যখন থেকেই সাহিত্যের বা সঙ্গীতের শুরু মনে করি না কেন, দেখা যাবে যে এই পূর্ব ভারতের এই অঞ্চলে তার একটা নিজস্বতা নানা ক্ষেত্রে যে প্রকাশিত হয়েছিল, তার সবচেয়ে বড় বাহন তার সাহিত্য। তাই আমি বলবো যে ভাষা ও সাহিত্য বাঙালি পরিচয়ের একটা মূল ভিত্তি। আমরা পরবর্তীকালে এই ভাষা ও সাহিত্যের একটা বড় রকম পরিবর্তনের সূচনা দেখি পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয়ের ফলে। এর আগে পর্যন্ত যা আমরা পাই তার মধ্যেও একাধিক স্তর আছে। যেমন যদি বস্তুগত সংস্কৃতি দেখি, আমরা এই রূপোর কাজ, হাতির দাঁতের কাজ, এইগুলো একটা স্তরে, আরেকটা স্তরে শাঁখের কাজ, ছিঁদর পাটির কাজ। এই যে সমাজের তারতম্য ভেদে দু রকম ব্যাপার দুটো ধারায় প্রবাহিত হয়েছে, এটা প্রায় সব ক্ষেত্রে আমরা দেখি। বাংলার হিন্দু ধর্মের কিছু কিছু ক্ষেত্রে নিজস্ব প্রকাশ হয়েছে। আমরা একটা সময় দেখছি যে মেলবন্ধন যেটা, এটি এখানে স্মৃতিশাস্ত্র নব্যনায়ের চর্চা এটি বিশেষ করে। ইসলামের ক্ষেত্রে আমরা দেখব যে বাংলায় যেভাবে এটি প্রচারিত হচ্ছে তাতে কঠোর শরীয়তের অনুবৃত্তি হয়নি, বরঞ্চ অনেক বেশি কূটনৈতিক এই সুফি ধারা একে প্রভাবান্বিত করেছে। অন্যদিকে এই দুই সম্প্রদায়ের মধ্যে একটা লেনদেনের ব্যাপারও ঘটেছে ধর্মীয় ক্ষেত্রে। আমরা দেখব যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে যারা এদেশীয় ধর্মান্তরিত হয়েছিলেন তারা কিছু পূর্ব স্মৃতি নিয়ে এসেছিলেন এবং তার ফলে দুরকম ব্যাপার হচ্ছে। একটা কিছু দেবদেবী বা শক্তির অর্চনা তারা করে গেছেন, কতগুলো হিন্দু দেবদেবীর মুসলমান প্রতিরূপ গড়ে উঠছে, যেমন মৎস্যেন্দ্রনাথের প্রতিরূপ পীর মসন্দি, দক্ষিণ রায়ের প্রতিরূপ বড় খাটালি, এরকম বেশ অনেক আছে। বনবিবি দুর্গা, বনবিবি ফাতেমা আমরা দেখব যে পাশাপাশি এই দুটো। এখন এখানে এই আরেকটা দিকে যদি দেখি, এখানে তো একটা প্রতিরূপ আরেকটা, আবার সত্যপীরের মতো পীর বা পীরি যে কোনো অবস্থাতেই হিন্দু মুসলমান উভয়ের দ্বারা পূজিত হচ্ছে। এই একটা পর্যায়ে বোধ হয় ধর্মীয় উদারতা এক ধরনের সমন্বয়ের ক্ষেত্রেও তৈরি করছিল। কোন কোন ঐতিহাসিক যেমন রমেশচন্দ্র মজুমদার, তারা ঠিক এটা স্বীকার করেন না, বলতে চান যে হিন্দু মুসলমান তখনও মেলেনি, এটি ঐতিহাসিক সত্য। কিন্তু বোধ হয় কথাটা সবটা ঠিক নয়, কারণ আমরা ভেদ যদি দেখি তাহলে হিন্দু সমাজের মধ্যেও পাবো, মুসলমান সমাজের মধ্যেও পাবো। হিন্দু সমাজের মধ্যে যেরকম বর্ণভেদের একটা প্রবলতা ছিল সেখানে পার্থক্য ছিল, মুসলমান সম্প্রদায়ের মধ্যে বহিরাগত এবং স্থানীয় মুসলমানের মধ্যে বেশ পার্থক্য ছিল। আশ্রাবাত্রা এই ভাগ আমরা দেখব, শিয়াসুন্নির ভাগ ছিল, এই আফগান হাফসির ভাগ ছিল, মোগল পাঠানের দ্বন্দ্ব ছিল। কাজেই ভেদ যদি আমরা খুঁজতে যাই তাহলে সর্বত্রই প্রায় ভেদ পাওয়া যাবে, কিন্তু এই ভেদ সত্ত্বেও একটা মিলনের ক্ষেত্র প্রস্তুত ছিল। আমি বলছিলাম যে যখন পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে আমাদের যোগটা এলো তখন বাঙালি সংস্কৃতি প্রায় সর্বক্ষেত্রে একটা বড় রকম পরিবর্তন হয়েছে। এবং যদি এই কথা আমরা বলি যে ঊনবিংশ শতাব্দীতে যে নতুন সাহিত্য সংস্কৃতির পরিচয় আমরা পেলাম, এটা মূলত পাশ্চাত্য শিক্ষিত বাঙালির সৃষ্টি এবং এর গ্রহীতা তারাও পাশ্চাত্য শিক্ষিত লোক, তাহলে খুব ভুল হবে না। কাজে এর আগের স্তরে যে একটা জনপ্রিয় ধারা ছিল লোকসাহিত্যকে কেন্দ্র করে পায়, সেদিক থেকে আমরা কিছুটা বিযুক্ত হয়ে গেলাম। আমাদের সাহিত্য সঙ্গীতে অনেক বৈচিত্র্য এলো, অনেক কিছু ঘটলো যা আগে আমাদের ছিল না। আমরা কাব্যের নতুন রূপ পেলাম মধুসূদনের হাতে, বিহারী লালের হাতে, নাটকের নতুন রূপ পেয়েছি, উপন্যাস ব্যাপারটি আমাদের জানা ছিল না, চিন্তামূলক প্রবন্ধ এসবই নতুন করে এলো। তেমনি এইটা যেমন লাভের দিক আর ক্ষতির দিক বোধহয় এই যে আমরা আর একটু জনবিচ্ছিন্ন হলাম। তবে ইংরেজির সঙ্গে মানে ইংরেজি সংস্কৃতির গ্রহণ করার এই প্রয়াস সত্ত্বেও, ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করার এই প্রয়াস সত্ত্বেও আমরা সব ইংরেজকে সন্তুষ্ট করতে পারিনি। আপনারা মেকলের নাম জানেন, মেকলে বাঙালির সম্পর্কে খুব প্রবল অসুয়াসূচক মন্তব্য করেছেন। মোষের যেমন সিং, বাঘের যেমন থাবা, ভ্রমরের যেমন হুল, প্রাচীন গ্রিক অনুযায়ী স্ত্রীলোকের যেমন সৌন্দর্য, তেমনি বাঙালির হল প্রতারণা, এটি মেকলের বাঙালি সম্পর্কে ধারণা। প্রায় কাছাকাছি সময় বঙ্কিমচন্দ্র এই যে নব্য বাঙালি যারা ইংরেজি কৃত কিছুটা সমাজের সঙ্গে বিচ্ছিন্ন তাদের সম্পর্কে যথেষ্ট কঠোর কথা বলেছেন। বঙ্কিমচন্দ্রের প্রশ্ন ছিল, গরু হইতে বাঙালি কিসে অপকৃষ্ট? তারপরে বলছেন, প্রায় মেকলের ধাঁচে বিধাতা শৃগাল হইতে সততা, কুকুর হইতে প্রসাবত ও ভিক্ষানুরাগ, মেষ হইতে ভীরুতা, বানর হইতে অনুকরণ পটুতা এবং গর্দভ হইতে গর্জন, এই সকল একত্র করিয়া দিকমণ্ডল উজ্জ্বলকারী ভারতবর্ষের ভরসার বিষয়ভূত এবং ভট্ট মক্ষমুলারের আদরের স্থল নব্য বাঙালিকে সমাজ আকাশে উদিত করিয়াছে। এই নব্য বাঙালি বলে যারা হিন্দু কলেজের এককালের ছাত্র, যারা প্রায় দেশীয় সবকিছু ত্যাগ করেছিলেন বা সবকিছু ঘৃণা করতেছিলেন, তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে গিয়ে বাঙালির কিছু ত্রুটির কথা বলছেন। এটাও আমরা জানি যে আমাদের সব অনেকেরই জানা, তবু আমি আবার একটু বলব। রবীন্দ্রনাথ ওই প্রবন্ধে বাঙালিকে বলেছিলেন, দুর্বল ক্ষুদ্র হৃদয়হীন গর্বহীন দাম্ভিক তাত্ত্বিক জাতি বলে, এবং পরে বাঙালির লক্ষণ হিসেবে বলছেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি যাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তীর পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না, আমরা অহংকার দেখা যায় পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না, আমরা সকল কাজই পরের প্রত্যাশা করি অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চোখকে ধুলে নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাচ্চা তুলিয়ে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া ওঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। তো এর চাইতে আত্মনিন্দার জায়গায় আমাদের খোঁজার দরকার নেই, কিন্তু এই জায়গায় সম্পূর্ণ মত নয় তাদের। বঙ্গবন্ধু নিজে বলেছেন যে মেঘালয় যেমন বাঙালির নিন্দা করেছেন আর কোন লেখক এরকম করেননি, এবং তা পাঠ করে বাঙালির মনে হচ্ছে তার কথাটা সত্যি। কিন্তু বঙ্গবন্ধু বলছেন, ঊনবিংশ শতাব্দীর বাঙালির চরিত্র সমালোচনা করিলে কথাটা কতটা যদি সত্য বোধ হয়, তবে বলা যাইতে পারে বাঙালির এখন এই দুর্দশা হইবার অনেক কারণ আছে। মানুষকে মারিয়া ফেরিয়া তাহাকে মরা বলিলে মিথ্যা কথা বলা হয় না, কিন্তু যে বলে যে বাঙালি চিরকাল এই চরিত্র, বাঙালি চিরকাল দুর্বল চিরকাল ভীরু স্ত্রী স্বভাব, তাহার মাথায় বজ্রাঘাত হোক তাহার কথা মিথ্যা। এবং তিনি বলছেন বঙ্গবন্ধু বাংলার ইতিহাস প্রসঙ্গে, যে আমাদের একটা অতি গৌরবের সময়, বিশেষ করে পাঠান শাসন আমাদের কথা বলছেন, যে পঞ্চদশ ষোলশ শতাব্দীতে বাঙালির মানসিক দীপ্তি এত প্রবল হয়েছিল যে এর আগে বা এর পরে ১৯ শতাব্দীতে বসেলি বলছেন এর আগে বা এর পরে তেমন হয়নি। এবং তিনি চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কথা বলছেন, ন্যায়শাস্ত্রের কথা বলছেন, এবং এ কথা বলছেন যে তখন পর্যন্ত বাঙালি সম্পদ দেশের বাইরে চলে যেত না। এইটা একটা বড় পার্থক্য বঙ্গবন্ধু প্রথম আমাদের দৃষ্টিতে নিচ্ছে না, যে মোগল আমল এবং তার আগে যে পাঠান আমল এর মধ্যে তফাৎটা কোথায়। বঙ্গবন্ধু বলছেন মোগল আমলে বাংলার সম্পদ দেশের বাইরে চলে গেছে, পাঠান আমলে তা হয়নি, তাই পাঠান আমল নিয়ে গৌরব করার কারণ। রবীন্দ্রনাথ পরে একবার বলেছেন যে আমাদের ওকে যদি কেহ বাঙালি বলিয়া অবহেলা করে আমরা বলিব রামমোহন রায় বাঙালি ছিলেন। এবং বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথ বলেছেন যে এই বঙ্গদেশে একক ৭ কোটি বাঙালি তৈরি করতে করতে বিধাতা একজন মানুষ তৈরি করে ফেললেন তিনি বিদ্যাসাগর। এই যেমন রবীন্দ্রনাথ রামমোহন বা বিদ্যাসাগরকে নিয়ে গর্ব করছেন, আমরা রবীন্দ্রনাথকে নিয়ে তেমনি গর্ব করি এবং গর্ব করার কারণগুলো আমরা জানি। আমি আরেকজন লেখকের উল্লেখ করব বাঙালি সম্পর্কে থাকব, তিনি এস ওয়াজেদারি। এস ওয়াজেদারি তার নামের সঙ্গে বিএ ক্যান্টার বারাট ল লিখছেন। উনি কেমব্রিজ থেকে ফিরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন, তখন তমতি চৌধুরী ওকে বাংলা লিখতে প্রবৃত্তি দেন এবং সবুজপত্রের লেখক মন্ডলীর মধ্যে তিনি গণ্য হন। এস ওয়াজেদারি একটি বই লিখেছিলেন ভবিষ্যতের বাঙালি বই, ছোট বই ৩০ দল, আমি একটু পড়ি থাকি। বাঙালি শান্তিপ্রিয়, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সে ভালোবাসে না। বাঙালি বুদ্ধিমান ভাবপ্রবণ, সঙ্গীত সাহিত্য কলাবিদ্যা প্রভৃতিকে অন্তরের সঙ্গে সে ভালোবাসে। ধর্মের বিষয়ে সে উদার মত পোষণ করে, গোড়ামি সে মোটেই পছন্দ করে না। বিদেশের আমদানি করা কৃত্রিম উত্তেজনা কখনো কখনো বাঙালির মনে ধর্মের গোড়ামির সৃষ্টি করে বটে, কিন্তু সেই মনোভাব বেশি দিন স্থায়ী হয় না, কেননা ধর্ম বিষয়ে সংকীর্ণতা বাঙালির প্রকৃতি বিরুদ্ধে। নূতনের প্রতি একটা স্বাভাবিক ভালোবাসা বাঙালি তার অন্তরে পোষণ করে। নতুন ভাব, নতুন প্রচার, নতুন আদর্শকে নতুন বলি সে বর্জন করে না, পক্ষান্তরে যাচাই করে নতুনের মূল্য নিরূপণ করতে চায়। তাই পরিশ্রমের চেয়ে ভাবের চর্চাই বাঙালির বেশি প্রিয়। সুযোগ এবং সুবিধা পেলেই সে কাজকর্ম ছেড়ে ভাবের চর্চা বিভোর হয়ে যায়। নাগরিক জীবনের চেয়ে বাঙালি পল্লী জীবন ও সহজ সৌন্দর্যকে বেশি পছন্দ করে। বাংলার ইতিহাস ধর্মের উৎকট দ্বন্দ্বে কলঙ্কিত নয়। বাংলার হিন্দু মুসলমান সহজে এবং স্বচ্ছন্দে পাশাপাশি বাস করে, আর গত হাজার বছরের ইতিহাস তাদের মধ্যে নিবিড় আত্মীয়তা এবং ঐক্য স্থাপন করেছে। তাদের এক জাতি বলতে এখন আর দ্বিধা বোধ হয় না। তারপর ইউরোপের সভ্যতার সঙ্গে দীর্ঘ এবং ঘনিষ্ঠ সংস্রাবের ফলে বাংলাদেশে এমন এক কৃষ্টি এসে দেখা দিয়েছে যার দৃষ্টি স্বভাবতই ভবিষ্যতের দিকে এবং বিশ্ব মানবতার দিকে। পশ্চাৎমুখী সাম্প্রদায়িক কৃষ্টি সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ে যাচ্ছে। গণতান্ত্রিক ভাব ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি গভীর এবং ব্যাপক। ভারতের রাজনীতির ক্ষেত্রেই বাঙালি গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদের প্রধান এবং বিশ্বস্ত সমর্থক। ওদের এই বক্তব্যে নিশ্চয়ই অতিরঞ্জন আছে, কিন্তু উনি দেখেছিলেন এবং একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের বাঙালি সম্পর্কে ওর মনে একটা স্বপ্ন ছিল, সেটা তুলে ধরেছিলেন। সেটি মূল্যবান ব্যাপার, কিন্তু এই স্বপ্ন কি তিনি একা দেখেছিলেন এই প্রশ্ন আমাদের মনে জাগে। আমি আবার বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের কথা ফিরে যাব। বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে জাতির উন্নতির জন্য চাই বাহুবল। বাহুবল বলতে শারীরিক বিক্রম বোঝাননি, উদ্যম, ঐক্য, সাহস, মনোবল, এইটা হচ্ছে তার এই যোগফল হচ্ছে বাহুবল। তিনি বলছেন যে এই চারিটি বাঙালির কোনো কালে নাই, এই জন্য বাঙালির বাহুবল নাই। কিন্তু সামাজিক গতির বলে এই চারিটি বাঙালি চরিত্রে সমবেত হওয়ার অসম্ভাবনা কিছুই নাই। পরে বলছেন, যদি কখনো এক বাঙালি কোনো জাতীয় সুখের অভিলাষ প্রবল পায়, দুই যদি বাঙালি মাতৃ হৃদয়ে সেই অভিলাষ প্রবল হয়, তিন যদি সেই প্রবলতা এরূপ হয় যে তদর্থে লোকে প্রাণপণ করিতে প্রস্তুত হয়, চার যদি সেই অভিলাষের বল স্থায়ী হয় তবে বাঙালি অবশ্য বাহুবল হইবে। বাঙালির এরূপ মানসিক অবস্থা যে কখনো ঘটিবে না এই কথা বলিতে পারা যায় না, যে কোনো সময় ঘটিতে পারে। আমরা 1971 বোধ হয় এই কাছাকাছি একটি জায়গায় পড়ছিলাম, আর রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাঙালির একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, বাঙালির প্রতি বাঙালি কিরূপ ব্যবহার করে সেইটি গোড়ায় দেখা উচিত, কারণ তাহারই উপর আমাদের সমস্ত শিক্ষা নির্ভর করে। আমাদের আজন্মকালে প্রতিনিয়ত অভ্যাস দৃষ্টান্তে আমাদেরকে অন্ধ বার্তার জন্য সম্পূর্ণ প্রস্তুত করিয়া রাখে, তাহাতে আমরা অধীনস্থ লোকের প্রতি অত্যাচারী, সমকক্ষ লোকের প্রতি ঈর্ষান্বিত এবং উপরিস্থ লোকের নিকট কৃপদাস হইতে শিক্ষা করি। সেই আমাদের প্রতি মুহূর্তের শিক্ষার মধ্যে আমাদের সমস্ত ব্যক্তিগত এবং জাতীয় অসম্মানের মূল নিহিত রইয়াছে। গুরুকে ভক্তি করিয়া ও প্রভুকে সেবা করিয়া ও মান্য লোককে যথোচিত সম্মান দিয়াও মনুষ্য মাত্রের যে একটি মনুষ্যচিত আত্মমর্যাদা থাকা আবশ্যক তাহা রক্ষা করা যায়। এবং এটা উনি বলছেন যে আমরা যদি এই মনুষ্যত্ব বোধে উদ্বুদ্ধ হই তাহলেই আমাদের ভবিষ্যৎ হচ্ছে। আমি গোড়ায় বলেছিলাম যে আমাদের ভাষা এবং সংস্কৃতি দিয়ে বাঙালিত্বকে আমরা অনেকখানি চিহ্নিত করতে পারি। এই আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, বিশেষ করে পাকিস্তান আমলে, যে আমাদের ভাষা, সংস্কৃতি, লিপি এসব কিছুর জন্য আমরা কি পরিমাণ সংগ্রাম করেছি এবং পরিণামে বাংলাদেশ অর্জন করেছি। এখন আমার সন্দেহ হয় যে এই পঞ্চাশের দশকে বা ষাটের দশকে আমরা ভাষার প্রতি যে প্রবল অনুরাগ দেখাতে পেরেছিলাম সেটি আমরা ধরে রাখতে পারছি না। বাংলাদেশ হওয়ার পরে মধ্যবিত্তের কিছু ধনারম্ভ হয়েছে এবং যে মধ্যবিত্ত একদিন বাংলার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল সেখান থেকে ছেলে মেয়েদের এখন পাঠাচ্ছে ইংরেজি মাধ্যম শিক্ষার জন্য। এটি পশ্চিমবঙ্গ লক্ষ্য করা যাবে, সেখানে অনেকে বলছেন যে সর্বভারতীয় প্রতিযোগিতার কারণে এটা দরকার। যেভাবেই হোক আমার ছেলেমেয়েরা সবাই বাংলায় মাধ্যমে পড়ছে, তাদের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়ছে, যারা এই ইংরেজি মাধ্যমে পড়ে বড় হচ্ছে তারা কি ঠিক আমাদের প্রজন্মের মতো ভাষা সংস্কৃতির প্রতি ভালোবাসা মর্মে মর্মে অনুভব করবে? তা যদি না করে তাহলে আমাদের বাঙালিত্বের ভিত্তি অনেকটা নড়ে যাবে। এটি বাংলাদেশের জন্য সত্য, আমি মনে করি পশ্চিমবঙ্গের জন্য অনেকখানি সত্য। তবে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে বাংলা ভাষা ও সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব মধ্যবিত্তের থেকে নিম্ন মধ্যবিত্তের কাছে গিয়ে পড়ছে। হয়তো ইতিহাসের একটা অন্য মুহূর্ত উন্মোচিত হতে যাচ্ছে। আমি এই বলে শেষ করব যে এখন পর্যন্ত আমরা যে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি তাতে সম্পূর্ণ হতাশ হওয়ার কারণ নেই, কেননা নানা সংকট বাঙালি অতিক্রম করেছে সাফল্যের সঙ্গে এবং ভবিষ্যতে যে করবে না এই কথা মনে হয় না। বাঙালির মধ্যে যে বহুত্ববোধ এইটা যদি আমরা বজায় রাখতে পারি এবং রবীন্দ্রনাথ যেমন মনুষ্যত্ববোধের চর্চা করতে বলেছিলেন সেটি যদি করতে পারি তাহলে বোধ হয় বাঙালির ভবিষ্যৎ আছে। আমার সময় ফুরিয়ে গেছে, আপনাদের জন্য আমার অপরন্ত শুভেচ্ছা রইল।
1: আমরা আজকের অনুষ্ঠানে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায়
2: নিচ্ছি। You're listening to People Powered Radio 2XFM 98.3 streaming from our website 2XFM.org.au.